শ্রোতাসকলে শুনি আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। অনুষ্ঠানত এবার শিল্পী লতা মঙ্গেশকর, গীতর কথা হাসরাত জয়পুরী, ছবি এক দিল ওর চো আফসানে।

শ্রোতাসকলে শুনে আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিষপুৰৰ পৰা। অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো অর্পণ ছবির পৰা এটি গীত লতা মঙ্গেশকৰৰ কণ্ঠত। গীতৰ ৰচনা আনন্দ বাগচী, সংগীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।